0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。
1: শুনছেন NHK ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি তনুশ্রী বিশ্বাস। আরব উপদ্বীপের লোহিত সাগর সংলগ্ন অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালীর ঘটনাবলী নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করেছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। প্রণালীটির কিছু অংশের নিয়ন্ত্রণ তারা গ্রহণ করেছে বলে খবরে বলা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রাখা বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের জনগণ এমন একটি আন্তর্জাতিক করিডোরের প্রতিরক্ষার সম্মুখ সারিতে দাঁড়িয়ে আছে যার উপর সমগ্র বিশ্বের স্বার্থ নির্ভর করছে। রাষ্ট্রদূত হুতিদের কাছে অস্ত্র ও অর্থায়নের প্রবাহ বন্ধ করতে এবং ইয়েমেনের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানকে সমর্থন জানাতে পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রতিনিধি ইয়েমেন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং হুতিদের হামলা বন্ধ করে দখলকৃত এলাকা থেকে তাদের সরে যাওয়া এবং ইরান যেন বিদ্রোহীদের সমর্থন প্রদান বন্ধ করে সেই দাবি জানান। রাশিয়ার প্রতিনিধি হুতিদের সহ সকল পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করায় উদ্যোগ গ্রহণের আহ্বান জাতিসংঘের প্রতি জানিয়েছেন। চীনের প্রতিনিধি অবিলম্বে সংঘাত বন্ধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানান এবং একই সাথে উপসাগরীয় দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র নির্দলীয় আইন প্রণেতাদের একটি গ্রুপকে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে সরকার সমর্থন করছে। আইসিসির প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার সংসদে মানবাধিকার কূটনীতি পুনর্বিবেচনার জন্য নির্দলীয় সংসদীয় সমিতির সদস্যদের সাথে বৈঠক করার সময় কিহারা মিনোরু এই মন্তব্য করেন। আইন প্রণেতারা সরকারের কাছে এরকম অনুরোধ করছেন যে আইসিসি প্রেসিডেন্ট আকানে তোমোকো, যিনি হচ্ছেন একজন জাপানি নাগরিক, তার উপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার জন্য সরকার যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানায়। দলটি মঙ্গলবার কিহারার কাছে একটি অনুরোধ পত্র হস্তান্তর করে। চিঠিতে বলা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা তারা জানাচ্ছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিবাদ ব্যক্ত করা এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাতে জাপান সরকারের প্রতি এতে আহ্বান জানানো হয়। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত ভাষণে আইসিসির প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করার জন্য প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ের প্রতি দলটি আহ্বান জানিয়েছে। কিহারা উত্তরে বলেছেন যে আইসিসি আইনের শাসন নিশ্চিত করায় সরকার আইসিসিকে ক্রমাগতভাবে সমর্থন করে আসছে। দলটির সহনেতা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নাকাতানি গেন সাংবাদিকদের বলেছেন যে আইনের শাসন জাপান সমুন্নত রাখছে বলে দেশের উচিত হবে দায়িত্ব পালন করা এবং আইসিসিকে রক্ষা করা।

0: ভাসমান অবস্থায় একটি চালকবিহীন গ্লোবাল হাব গোয়েন্দা বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যাওয়ার পর ধারণা করা হচ্ছে সেটা হয়তো বিধ্বস্ত হয়ে থাকবে। ধ্বংসাবশেষ হয়তো বিমানটির হতে পারে। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলার প্রায় 50 কিলোমিটার উত্তরে আন্তর্জাতিক সমুদ্র সীমার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানটির সঙ্গে ASTF এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা জানিয়েছে বিমানটি তখন রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আওয়ামী জেলার মিসাওয়া বিমান ঘাঁটির বিমান। বিমান আত্মরক্ষা বাহিনী জানায় যে গ্লোবাল হক বিমানটি সকাল 10টা 20 মিনিটের দিকে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। তারা আরো বলেছে যে কোনো প্রশিক্ষণ মিশনে বিমানটি ছিল না, ফ্লাইটের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। গ্লোবাল হাব প্রায় 15 মিটার দীর্ঘ, 5 মিটার উঁচু এবং এর ডানার বিস্তার 40 মিটার। এটা প্রায় 36 ঘন্টা বিরতিহীন উড়ে যেতে পারে এবং হাই রেজুলিউশন ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে প্রায় 20,000 মিটার উচ্চতা থেকে নজরদারি অভিযান চালাতে পারে। নজরদারি সক্ষমতা জোরদার করার জন্য জাপান 2015 অর্থ বছরে গ্লোবাল হাব বিমান সংগ্রহ শুরু করে। প্রতিটি বিমানের মূল্য প্রায় 17 বিলিয়ন ইয়েন বা আনুমানিক $110 মিলিয়ন বলে জানা যায়। বিমান আত্মরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ মরিতা তাকিহিরো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন যে বিস্তারিত অনেক কিছু এখনো অজানা রয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য সবকিছু বাহিনী করবে। সরকারি উপাত্তে দেখানো হয়েছে যে 1 জুলাই পর্যন্ত জাপান জুড়ে জমির গড় মূল্য টানা 5ম বছরের মতো বেড়েছে। এই বৃদ্ধি মূলত আবাসন এবং বিদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা বৃদ্ধির কারণে বাণিজ্যিক সম্পত্তির চাহিদাকে প্রতিফলিত করছে। ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক জরিপে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় দাম 1.5% বেড়েছে। মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দেশ জুড়ে 21,400টিরও বেশি স্থানের তথ্য অন্তর্ভুক্ত ছিল। আবাসিক জমির দাম 1% বেড়েছে, যা টানা 5ম বছরের মতো বৃদ্ধি। বৃহত্তর টোকিওতে মূল্য 4% বেড়েছে, যেখানে ওসাকার তুলনীয় এলাকায় তা বেড়েছে 2.3%। উভয় ক্ষেত্রে গত বছরের তুলনায় বৃদ্ধির হার বেশি। উচ্চ মূল্যের কন্ডোমিনিয়ামের চাহিদা শক্তিশালী ছিল। বাণিজ্যিক জমির গড় মূল্য 2.9% বেড়েছে, যা টানা 5ম বছরের মতো বৃদ্ধি। পর্যটকের সংখ্যা বৃদ্ধির ফলে খুচরা দোকান ও হোটেলের চাহিদা বৃদ্ধিকেই এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও অফিস ভবনগুলোতে খালি থাকার হার কমে যাওয়ায় ভাড়া বেড়েছে। তবে দেশের 47টি জেলার প্রায় অর্ধেকের মধ্যে আবাসিক জমির দাম কমেছে। এগুলোর প্রায় 1/4 বাণিজ্যিক জমির মূল্য হ্রাস পেয়েছে। যেসব স্থানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং প্রবীণদের সংখ্যা বাড়ছে, সেসব স্থানে এই হ্রাস দেখা গেছে।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন NHK.JP/Bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপানের সহজেই জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস।
1: জাপানি শেখার এই আনন্দময় অভিযাত্রায় আপনাদের সঙ্গী হিসেবে আরো আছি আমি হিরক খান।
0: আজ আসরের 29তম পাঠে আমরা শিখব জাপানিতে অতীতকাল অর্থাৎ ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে বলার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা তাম, একই ভাড়াটে বাড়ির আরেক বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়া এবং তাদের রোবট বাড়িওয়ালি হারুসান এ মুহূর্তে হারুসান হাউস নামের বাড়িতে বসে গল্প করছে। গত রোববার কামাকুরায় এক মন্দিরে অনুষ্ঠিত একটি পিয়ানো কনসার্টে গিয়েছিল মিয়া। সেখানে তার তোলা ছবিগুলো এখন সে দেখাচ্ছে সবাইকে। এসব ছবি দেখতে দেখতে হঠাৎ বিস্মিত হল তাম।
0: তবে সবার আগে চলুন শুনি 29তম পাঠের কথোপকথন। সংলাপের প্রতিটি লাইন এবার বোঝার চেষ্টা করা যাক।
1: প্রথমে পিয়ানো কনসার্ট সম্পর্কে জানাচ্ছে মিয়া।
2: নিচিওবিনি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: রোববার পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
1: হারুসান জিজ্ঞেস করলেন
2: দো দেশিতা কা,
0: কেমন ছিল সে অনুষ্ঠান?
1: মিয়া উত্তর দেয়
2: সুবারাশিকাত্তা দেসু,
0: দারুণ এক অনুষ্ঠান ছিল।
1: হারুসান বললেন
2: সরে ওয়া ইয়োকাত্তা দেসু নে,
0: তাহলে তো খুবই ভালো কথা।
1: মিয়া তার তোলা পিয়ানো বাদকের ছবিগুলো তাদের দেখালো।
0: অনেক ছবি তুলেছি, এই যে দেখুন প্লিজ।
1: ছবি দেখে হঠাৎ বিস্মিত হল তাম।
0: আরে এত দেখছি ইউকিসান।
1: হারুসানের ইলেকট্রনিক সেন্সর তামের আবেগ জড়ানো কণ্ঠস্বর ধরে ফেলল আর তার গালে লালচে আভা দেখা দিল।
0: ইউকিসান
1: বুঝতে পেরেছি, তাহলে এই সেই পিয়ানো বাদক ইউকি যার সঙ্গে জাপানে দেখা করার বাসনা তাম পোষণ করছে।
0: হ্যাঁ, মনে হচ্ছে ভাগ্য তাদের দুজনের আবার সাক্ষাৎ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। আজকের মূল বাক্য হচ্ছে পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
2: পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে জাপানিতে বলতে চাইলে এই বাক্যটির গঠন প্রণালী খুব কাজে আসবে। মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
3: পিয়ানো,
0: শুনেই বুঝতে পারছেন এটা হলো পিয়ানো।
3: এনসো
0: মানে পরিবেশনা, আর এই দুটি বিশেষ্যকে নো দিয়ে যুক্ত করার ফলে হয়েছে
3: পিয়ানো নো এনসো,
0: অর্থাৎ পিয়ানো পরিবেশনা। লক্ষ্য করুন এরপরে ও পার্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ জাপানিতে কর্মপদের পরে এই পার্টিকেল বসে।
3: কিকিনি
0: মানে হলো শোনার জন্য বা উদ্দেশ্যে, এবং
3: ইকিমাশিতা
0: মানে গিয়েছিলাম। এটা হলো যাওয়া অর্থাৎ
3: ইক
0: ক্রিয়াপদের মার্জিত অতীত রূপ। আজকের ব্যাকরণের আলোচ্য পয়েন্ট হচ্ছে
3: কিকিনি ইকিমাশিতা,
0: শুনতে গিয়েছিলাম। এখানে
3: কিকিনি
0: কথাগুলোর মধ্যে আছে ক্রিয়াপদ
3: কিক
0: মানে শোনা। এই ক্রিয়াপদের মাস রূপ হলো
3: কিকিমাস।
0: এবার এখান থেকে মাস অংশটি সরিয়ে ফেলুন, তাহলে রয়ে যাবে
3: কিকি,
0: এবং এর সঙ্গে জুড়ে দিন উদ্দেশ্যবোধক পার্টিকেল নি।
1: তার মানে হলো কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে আমরা জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি সরিয়ে নেব এবং সেখানে জুড়ে দেব পার্টিকেল নি, তাই তো?
0: ঠিক তাই। আজকের মূল বাক্যটিতে আছে পিয়ানো বাদন শোনার লক্ষ্যে বা উদ্দেশ্যে বা জন্য গিয়েছিলাম, এ কারণে
3: পিয়ানো নো এনসো কিকিনি
0: অংশের পরে শুধু বলুন
3: ইকিমাশিতা,
0: অর্থাৎ গিয়েছিলাম।
1: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
3: কিকিনি ইকিমাশিতা, পিয়ানো নো এনসো ও কিকিনি ইকিমাশিতা।
0: এবার একটি নমুনা সংলাপ শুনুন যেখানে ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা হচ্ছে।
2: কিউ দোকো নি ইকিমাশিতা কা?
3: 原宿に服を買いに行きました。
0: えばれ、অর্থ টা ও শুনে নেয়া যাক।
4: 今日どこに行きましたか？
1: আজ কোথায় গিয়েছিলেন?
3: 今日
0: মানে হলো আজ।
3: どこ?
0: এটা প্রশ্নবোধক শব্দ যার অর্থ কোথায়।
3: 原宿に服を買いに行きました。
1: 原宿তে জামা কিনতে গিয়েছিলাম।
0: হারাজুকু হচ্ছে তরুণ তরুণীদের পছন্দের এক জায়গা, যেখানে হাল ফ্যাশনের জামা কাপড় কিনতে পাওয়া যায় এমন অনেক দোকান রয়েছে। মানে জামা বা ড্রেস। এরপরে
3: খাইনি
0: কথাটি তৈরি হয়েছে কেনা বা
3: খাও
0: ক্রিয়াপদ থেকে। ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
3: খাইমাস।
0: সেখান থেকে মাস অংশটি বাদ দেওয়ার পর বাকি রইল
3: খাই।
0: এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হলো পার্টিকেল নি, ফলে এটি দিয়ে হারাজুকু যাওয়ার উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে।
1: আচ্ছা, পার্টিকেল নি এই বাক্যে দুটি স্থানে আছে, একটা হলো হারাজুকু নি এবং আরেকটা ফুকুও কাইনি। ব্যাপারটা কি বলুন তো?
0: এই পার্টিকেল দুই স্থানে দুটি ভিন্ন কারণে ব্যবহার করা হয়েছে।
3: হারাজুকু নি
0: কথাটিতে নি পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝানো হয়েছে, অন্যদিকে
3: ফুকুও কাইনি
0: কথাটিতে যাওয়ার উদ্দেশ্য বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে।
1: এবার প্রশ্নের পরে উত্তরগুলো শুনে শুনে বলুন।
3: কিউ দোকো নি ইকিমাশিতা কা? হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা। হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা।
0: অন্যান্য আরো কিছু উদ্দেশ্যে যাওয়ার কথা জাপানিতে বলা অনুশীলন করা যাক। মনে করুন বলতে চান আপনি সুশি খেতে গিয়েছিলেন। সুশি কথাটির জাপানি উচ্চারণ
3: সুশি।
0: এবার খাওয়া মানে
3: থাবেরু
0: এবং এর মাস রূপ হচ্ছে
3: থাবেমাস।
0: এখান থেকে মাস বাদ দিয়ে
3: থাবে,
0: বাকি কাজটুকু তো সবাই জানেন।
5: 寿司を食べに行きました。
0: এবারে আরো শিখি পর্ব। আজ শিখব সপ্তাহের বারগুলোর জাপানি নাম। প্রত্যেকটি নাম শুনে শুনে বলুন।
1: সোমবার মানে হলো
3: গেতসুয়োবি।
1: মঙ্গলবার
3: কায়োবি।
1: বুধবার মানে
3: সুইয়োবি।
1: বৃহস্পতিবার
3: মুকুয়োবি।
1: শুক্রবার হচ্ছে
3: কিয়োবি।
1: শনিবার
3: দোয়োবি
1: এবং রবিবার হল
3: নিচিয়োবি।
0: আজকের স্কিটে মিয়া বলেছে
3: নিচিয়োবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ধরতে পেরেছেন তো সেদিন কি বার ছিল?
1: রোববার, তাই না?
0: ঠিক ধরেছেন।
1: সময় হলো মিয়ার ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কামাকুরা সম্পর্কে জানব, যেখানে পিয়ানো কনসার্ট শুনতে গিয়েছিল মিয়া।
0: টোকিও থেকে ট্রেনে করে প্রায় এক ঘন্টার পথ পেরুলেই জনপ্রিয় পর্যটন স্থান কামাকুরা। কিন্তু সে যেন এক ভিন্ন জগৎ। 800 বছরেরও বেশি আগে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সামুরাই সরকার। সামন্ত সামুরাই গোষ্ঠী মিনামোতোর স্মৃতি বহন করে চলেছে এখানে অবস্থিত সুরুগাওকা হাচিমাঙ্গু শিন্তো মন্দির। এই কামাকুরা শহরেই অবস্থিত বিখ্যাত সুবিশাল বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা 11 মিটার। এছাড়াও রয়েছে অনেক প্রাচীন শিন্তো ও বৌদ্ধ মন্দির।
1: সেদিক থেকে কামাকুরাকে ঐতিহাসিক শহর বলা যায়।
0: সত্যি, কিন্তু কেবল ঐতিহাসিক গুরুত্বই নয়, কামাকুরার নৈসর্গিক সৌন্দর্যও কম কিছু নয়। একদিকে যেমন এখানে হাইকিং করে পর্বতারোহণের আনন্দ পেতে পারেন, তেমনি শহরময় উপভোগ করতে পারেন বসন্তের চেরি ফোটা, বর্ষাকালের হাইড্রাঞ্জিয়া আর শরতের বর্ণিল পল্লব। আবার রিল্যাক্স করতে চাইলে ঘুরে বেড়াতে পারেন সুসজ্জিত পরিপাটি দোকানপাট আর অগণিত ক্যাফেগুলোতে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু।
1: আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
6: This is NHK World Radio Japan, Tokyo.